0: আমার এখন ঘর হিসাবে গড়ে তোলার হকে আমার আকাঙ্ক্ষা আর প্রচেষ্টা অতি যুক্তিযুক্ত। কিন্তু লগতে আমি এই কথাও মনত রখা উচিত যে একেখন পৃথিবী পরস্পর বিরোধী তথা নানান বিভেদকামী শক্তিরে ভরি আছে। এনে এটা অবস্থাত আমি কি করা উচিত? বিভিন্ন ধ্যান ধারণা আর আদর্শ ঐক্যমতর যোগেদি পৃথিবীর মানুহক আমি একগোট করব পারিম নে? এই কাম আমার সাধ্যর অতীত নে? চেষ্টা করলে আমি এই কার্যত সফল হব পারিম? শান্তি মৈত্রী আর সদিচ্ছারে পরিপূর্ণ মহাপুরুষসকলের সপনের একোখন পৃথিবী গড়ে তোলার বাটত আমার প্রধান অন্তরায় বারু কি? বৈষয়িক সা সম্পদের অভাব কিংবা বৌদ্ধিক শক্তি আর দক্ষতার অভাবে মানুষের এই মিলনের বাটত আজি অন্তরায় হিসাবে থিয় দিয়া নাই। এই মিলনের প্রকৃত অন্তরায় মানুষের স্বভাবতেই নিহিত আছে। সেইবর হল লোভ, অহংকার, হার শূন্য আত্মাভিমান ইত্যাদি। পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতির সহিত আমি নিজকে খাপ খুয়াই লব লাগিব। নতুন পৃথিবীয়ে আজি আমার পর ইয়াকেই বিচারিছে। পুরনি সামাজিক আর অর্থনৈতিক গাঁথনিয়ে তার কার্যক্ষমতা হেরুয়াই পেলাইছে। আমি এই সামাজিক আর অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করিব লাগিব। আমি নতুন মানুষ গড়ি তুলিব লাগিব যে নতুন পৃথিবীর সৈতে সুসঙ্গতভাবে বাস করিবলে সক্ষম হব। মানুষের স্বভাবর সংস্কার আর সংশোধন ঘটাই নতুন মানুষ গড়ার দায়িত্ব দরাচলতে ধর্মর উপরত ন্যস্ত। ধর্মই আমাক আত্মানুসন্ধান করিবলে শিকায়, নিজকে সংশোধন করিবলে শিকায়। অন্তরের অসত আর নিজ প্রবৃত্তিবিলাকর কবলর পরা নিজকে মুক্ত করে উচ্চ আধ্যাত্মিক পর্যায়লৈ আরোহণ করার বাবে মানুষের পথ হয়েছে ধর্ম। কিন্তু এই ধর্মও আজি সমালোচনার সম্মুখীন হয়েছে। বিজ্ঞানের চরম অগ্রগতির এই যুগত আমি ধর্মর নামত অন্ধবিশ্বাস আর যুক্তিহীন নীতি নিয়মর আতিশয্য কেতিয়াও স্বীকার করে লব নোৱাৰো। আমি আজি মানুষের মাজত এনে এক ধর্মবিশ্বাস গড়ে তুলিব লাগিব যার ভেটি হব যুক্তি, পারস্পরিক সদিচ্ছা আর সহিষ্ণুতা। ধর্মর এনে এক পরিবর্তিত আর পরিশোধিত গাঁথনির মাজতহে পৃথিবীর মানুষের মাজত প্রকৃত ভাতৃত্ববোধ, ঐক্য আর মিলনের পরিবেশ গড় লৈ উঠিব।
1: আজির মুকুতামালার কথাখিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনার পর লওয়া হয়েছিল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এটা আগবহা হয়েছে সমূহিয়া গীতর পাঠদান অনুষ্ঠান।
2: মইনাহত, সমূহিয়া গীতর পাঠদান অনুষ্ঠানত আজি তোমালোকক এটি বাংলা গীত শিকাবলৈ লওয়া হয়েছে। গীতর রচনা তথা সংগীত ডি এল রয়। তোমালোকে প্রথমতে গীতটি লিখি লোৱাচোন।
3: ধন ধান্যে পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফিরছে শুনো। তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ফিরছে শুনো। ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।

পাবে নাকো তুমি ওসে সকল দেশের রানী সেজে ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে এমন কালো মেঘে তারা পাখির ডাকে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে আকাশ তলে মেশে এমন ধানের উপর এমন ধানের উপর ঢেউ খেলে যায় ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখী পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে ওলি গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে ফিরছে শুনো গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ওসে সকল দেশের রানী সেজে আমার

0: কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ফিরছে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি, ও মা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি সিখায়েঙ্গে।
0: প্যারে বচ্চো, এ বাংলা গীত ম্যায় অর মেরে সাথি শ্রী ফারুক পহলে গা কর সুনায়েঙ্গে, আর উসি ধুন মে তুম সব গাওগে। সুনো।

অশোক রয় চৌধুরীর কথিকা আমার স্বাস্থ্যর বাবে টোপনির প্রয়োজনীয়তা লগতে জানো আহক আৰু সেমনিয়ার গীত মাত বিয়লি 5:25 চাহগছর মাঝে মাঝে অনুষ্ঠানত বাগিচার শিশু আর মহিলার পুষ্টিহীনতার কারণ আর প্রতিকার এ বিষয়ে ডক্টর পবন কুমার গঞ্জুর সৈতে সাক্ষাৎকার সাক্ষাৎগ্রহণ নিপা গোয়ালার পুয়া 8:30 গীতিমালিকা অনুষ্ঠানত দিলীপ দাস আর সংগীতা কাকতি অনিমা চৌধুরী আর ভবেশ কলিতা ঋদীপ দত্ত আর অঞ্জু দেবী বিজয় মহন্ত আর নন্দিতা শর্মা ঋতুপর্ণ শর্মা আর শান্তা উজিরর কণ্ঠর গীত শুনবলে পাব। সন্ধ্যা 7:00 ডক্টর শ্যামা প্রসাদ শর্মার কথিকা বিজ্ঞান আর অন্ধবিশ্বাস দিনের 11:02 নাটশালা অনুষ্ঠানত গোলাঘাট এমেচার থিয়েটার সোসাইটির শিল্পীসকলের দ্বারা পরিবেশিত নাট গান্ধারীর প্রতিজ্ঞা নাট্যকার অসীম বড়ুয়া প্রযোজনা ঋতুপর্ণ দাসৰ।

শরণ ভক্তি ভাবে প্রণাম করু তোমার শরণ কিয় অতি কইনি সলা প্রভু অধম পামরু নিজ গুণে তুষ্ট হবা জগ তর গুরু নিজ গুণে তুষ্ট হবা জগ তর গুরু সত্য নারায়ণ।

0: এই রাজ হাউলিত আপনার শরণ কমল, এই নিহকিন দেখত আপনার আগমন, হসাই আমি ধন্য, কিদরে সন্তুষ্ট করু।
1: আপনার দেশত বিশেষ এটুকুরা মুকুতা আছে, আমার হস্তিনাপুরত প্রয়োজন হয়েছে, আর সেই উজ্জ্বলতাই মোক হাত বাউলি মাতিলে, মই আহিলু। দিয়া নিদিয়ার সিদ্ধান্ত আপনার।
2: উজ্জ্বল মুকুতা,
0: কথাবুর বেকট করক গঙ্গাপুত্র ভীষ্ম।
1: মহারাজ সুবল, আপনার একেজনী কন্যা আছে, রূপে গুণে শুৱনি।
0: হয়, গান্ধারী, আমার এই গান্ধার দেশের নামেরই তাইর নাম রখা হয়েছে গান্ধারী, মোর হতপুত্র, একেজনী মাত্র কন্যা, তাই গান্ধারী।
2: আমার এই মহারাজর অতি মরমর, প্রাণতকৈও আপন।
0: আর বুঝিছে গঙ্গাপুত্র ভীষ্ম, তাই সরুরে পড়া বড় আলোকা।
1: বুঝিছো মহারাজ সুবল, বুঝিছো, মই বাতেরি অবাতে অহা নাই, সঠিক বাতেরে আহিছো, সঠিক স্থানত ভরি থৈছো। মই গান্ধারীর মাজেরে গড়িব বিচারু সম্বন্ধর এনাজরি, আর এই জরিয়ে দুয়োখন দেশক বান্ধিব কটকটিয়াক, নির্মাণ হব এডাল হাকু মজবুত আর সুঠাম। কেবল আপনার সহায়র আবশ্যক, আপনি আশা ভরসার স্থল।
0: কেনেকুৱা সম্বন্ধ?
1: বৈবাহিক সম্বন্ধ। গান্ধারী হব রাজবধূ, কেবল রাজবধূই নহয়, হস্তিনাপুরর রাজরানী মহারাজ সুবল রাজরানী।
0: এয়া তো আমার বাবে পরম সৌভাগ্যর কথা, হস্তিনাপুরর দরে এখন বিশাল দেশের লগত আমার সম্বন্ধ হব। পিছে পাণ্ডুয়ে জানো গান্ধারীক নেদেখাকৈ মানি লব?
1: মই পাণ্ডুর নামেই লওয়া নাই মহারাজ সুবল, পাণ্ডুতকৈ এজন জ্যেষ্ঠ আছে, আর সেই জ্যেষ্ঠ থাকুতে পাণ্ডুর কথা কেনেকৈ ভাবু?
2: কোন সেই জ্যেষ্ঠ?
1: মহামন্ত্রী ডাঙরিয়া, অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র।
0: ধৃতরাষ্ট্র!
3: এই সম্বন্ধ অকল্পনীয়, এয়া দুরাকাঙ্ক্ষার অভিব্যক্তি। ক্ষমা করিব পিতা, এই সম্বন্ধ মানি গান্ধারীর জীবন অন্ধকারাচ্ছন্ন নকৰিব। ধৃতরাষ্ট্র অন্ধ, জন্মান্ধ, সর্বজনবিদিত, কিন্তু আমার গান্ধারী জানো অন্ধ।
1: কোন তুমি?
0: মোর হতপুত্রর কনিষ্ঠ পুত্র হকুনি। যা হকুনি, গঙ্গাপুত্র ভীষ্মর চরণ চুই আশিক ল।
3: প্রণাম গঙ্গাপুত্র।
1: দীর্ঘায়ু হওয়া।
3: আপনার আশিক পায় ধন্য, তথাপি অপ্রিয় হলেও সত্য, এয়া আপনার অনুচিত কাম। এই সম্বন্ধর হাতত হাত থই আমি গান্ধারীক অপমান করিব নোৱাৰো, গান্ধারর প্রজাক অপমান করিব নোৱাৰো, গান্ধারীর নারীত্বক অপমান করিব নোৱাৰো।
0: হকুনি!
3: জানো পিতা, হস্তিনাপুর সমৃদ্ধিশালী আর এখন বিশাল দেশ, লব্ধ প্রতিষ্ঠ এখন দেশ, নারীর নারীত্ব এজন সমর্থবান পুরুষের হাতত।
1: ধৃতরাষ্ট্র সমর্থবান আর গান্ধারীর বাবে যোগ্য।
3: যোগ্যতা কত?
0: হকুনি, তো নীরবে থাক।
3: পিতা, সেইবলি গান্ধারী অন্ধর লাখুটি হোক, ভবিষ্যৎ রখাতলে যাওক, এজন অযোগ্যর হাতত অর্পণ করি।
1: ধৃতরাষ্ট্র অযোগ্য নহয়, তুমি ভবার দরে খেপিয়াই খেপিয়াই ওত্তত ধরি থিয় হওয়া অন্ধ নহয়, মানসিক শক্তি অতি তীক্ষ্ণ এজন দৃষ্টিবান মানুষতকৈ। তেওঁর বিস্ময়কর কার্যকলাপ তুমি দেখা নাই, বাহুত দুর্যেয় বল, হাতর মুঠিরে কেবাটাও প্রকাণ্ড হস্তি ধরি বগরাই দিব পারে। আর শুনা হকুনি, ধৃতরাষ্ট্রর লগত গান্ধারীর বিবাহ দেওতাই নির্ণয় করেছে, তুমি জানো? জানা মহারাজ সুবল, গান্ধারী হস্তিনাপুরলে বিয়া হলে রাজরানী হব। শুনিছ গান্ধারিয়ে হতপুত্রর বর প্রাপ্ত করেছে, আর সেই হতপুত্রক হস্তিনাপুরে স্বীকার করিব। কথাবুল ভাবি চাব, এতিয়া আইস।
3: গান্ধারী হব রাজরানী।

0: মহামন্ত্রী
1: মহারাজ,
0: মই কি করু, গান্ধারী একজনী মাত্র কন্যা মোর, কত আলফুলে ডাঙর করিছো তাই, তাই মোর প্রাণ হব, কোন হতে জানি শুনি ধৃতরাষ্ট্রর হাতত কটা। কি কঠোর আত্ম পরীক্ষা, এফালে দেশ আনফালে গান্ধারী, ভীষ্মরে বজ বাক্য মোর বাবে অতি ভয়াবহ, হে বজ বাক্য উলঙ্ঘা করার।

0: স্বামী, মোৰ সকলো আপোনাৰ ওচৰতে নিমৰ্জিত।
1: মোৰ নিৰ্দেশ পালন কৰা, আচ্ছাদন খোলা।
0: মই আপোনাৰ জীৱনৰ পৰা আঁতৰি থাকিব নোৱাৰো। আপুনি মোৰ স্বামী।
1: মানে মোৰ অন্ধত্ব? তোমাৰ অন্ধত্ব হলেহে তুমি মোৰ ওচৰত থাকিবা, কি অদ্ভুত!
0: মোৰ প্ৰতিজ্ঞাত আপুনি সাঙুৰ খাই আছে। আছে আপোনাৰ সন্মান, সমগ্ৰ নাৰী জাতিৰ বিশ্বাস। হস্তিনাপুৰৰ প্ৰজাৰ ওচৰত মোৰ বিশ্বাস নাথাকিব প্ৰতিজ্ঞা ভংগ হলে।
1: হলেও অবিশ্বাসী অপরাধ কি? অন্তত মোর বিশ্বাসী হবা। তুমি মোর পত্নী, মোক সুখী করাতো তোমার কর্তব্য। কাইলৈ রাজসভাত জনাই দিম। গান্ধারে মোর আদেশ মানি চকুর আচ্ছাদন খুলিলে।
0: ক্ষমা করিব যুবরাজ, হেয়া মোর কেবল চকুর আচ্ছাদনেই নহয়, সহাগরার পৃথিবীত আমার যুগ্ম জীবনের প্রতীক।
1: তোমার ওসরত মোর সকলো চেষ্টা অনর্থক। নালাগে, মোর শেষ কথা, তোমাক পত্নী রূপে স্বীকার নকরো। নকরো পিন্ধিলাই যেনিবা বরমালা বিবাহ মণ্ডপত, সকলো সামৰি থলো। নালাগে, তোমার রক্তরে কুরুবংশ রক্ষা করব। গলে যাও কুরুবংশ অধপতনে যাও।
0: যুবরাজ, যুবরাজ, যুবরাজ, যুবরাজ!

0: যুবরাজ ধৃতরাষ্ট্রে কলেই হবনে তোক পত্নী রূপে গ্রহণ নকরে? কথাবুরি ইমান সহজ, তই চিন্তা নকরিবি গান্ধার। ধৃতরাষ্ট্রর হৃদয়ের কোন দুয়ারেদি প্রবেশ করিব লাগে আর কোন দুয়ারেদি প্রস্থান করিব লাগে মই জানো। সোনকালেই ধৃতরাষ্ট্রর জীবনের রূপান্তর হবই, তোক ধৃতরাষ্ট্রই পত্নী রূপে গ্রহণ করবলে বাধ্য হব।
1: ভ্রাতা শকুনি, এইবর চিন্তা মোক এৰি দে। বহুত দিন হল তোর এই হস্তিনাপুরত পিতায়ে চিন্তাত টোপনি এৰিছে সাগে। তই গান্ধারলৈ উভতি যা, তই গান্ধারলৈ প্রত্যাবর্তন কর।
0: এনে অবস্থাত তোক এৰি যাব নোৱাৰো গান্ধার, তোর জীবনের চাবি কাঠি এতিয়া আনর হাতত, আৰু কেইদিনমান অপেক্ষা কর, মই খেলিম। পাশা খেল নহয়, অন্য খেল। তোর আঙুলির ঠারত চলিব সকলো, রাজপ্রসাদত না থাকিব ভীষ্ম বিদুরর স্থান।
1: এনে নিজ ষড়যন্ত্র তোর?
0: ভীষ্ম বিবেক দংশনত মই দগ্ধ হয়েছো গান্ধারী। নারী বজারর পণ্য সামগ্রী নহয় ভীষ্মই বুঝিব।
1: বরপিতা ভীষ্মর কোনো দুঃখ নাই, ভাগ্যই আনিছে মোকে হস্তিনাপুরলৈ। তই তই আজিয়ে যা ঘরলৈ, রাজ কারিগর তোরও আলোচনা হয়েছে, কন্যা সম্প্রদান করে তেতিয়াই যাব লাগিছিল, তোক আজিয়ে যাওয়ার ব্যবস্থা করিম।
0: তই যাবলৈ বাধ্য করিলেই নহব গান্ধার, ধৃতরাষ্ট্রর লগত মোর কথা আছে।
1: মই রাজপধু, মোর কথা মানি তই গান্ধারলৈ উভতি যাওয়া উচিত।
0: তই এতিয়াও হস্তিনাপুরত কোনো অধিকার লাভ করা নাই গান্ধার, তোর কথা মানি মই হস্তিনাপুর এরিম কিয়? অবশ্য যুবরাজ ধৃতরাষ্ট্রই কলে ভাবিছা।
1: ভ্রাতা শকুনি!

0: Meanwhile, house-to-house house listing operations by enumerators are presently in progress in Andhra Pradesh, Arunachal Pradesh, Bihar, Chandigarh, Chhattisgarh, Dadra and Nagar Haveli, Daman and Diu, Haryana, Madhya Pradesh, Punjab, Telangana and Uttarakhand. The World Health Organization, WHO, has declared the Ebola outbreak in the Democratic Republic of the Congo and Uganda a public health emergency of international concern. WHO Director General Tedros Adhanom Ghebreyesus announced the decision after more than 300 suspected cases and 88 deaths were reported. WHO in a social media post clarified the outbreak does not meet the criteria for a pandemic emergency like COVID-19 and advised against closing international borders. World Hypertension Day is being observed today. The theme for this year is Controlling Hypertension Together. Check your blood pressure regularly. Defeat the silent killer. The day is a part of Hypertension Awareness Month, aiming to raise global awareness about high blood pressure, promote prevention, detection and control. Southwest monsoon has advanced into some parts of Arabian Sea, Bay of Bengal, many parts of Andaman Sea and Andaman Islands and entire Nicobar Islands. According to the IMD, southwest monsoon is likely to set in over Kerala on 26th of this month. Meanwhile, the weather agency has predicted heat wave conditions in Madhya Pradesh, Rajasthan, Uttar Pradesh and Vidarbh tomorrow. In IPL cricket, Punjab Kings will take on Royal Challengers Bengaluru in Dharamshala at 3:30 p.m. today. In another match, Delhi Capitals will face Rajasthan Royals in Delhi at 7:30 p.m. In badminton, world number 4 Indian pair Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty went down 12-21, 23-25 to Indonesia's Leo Roli, Carnado and Daniel Martin. And that is the end of this news bulletin.
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তো কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
4: নিবেদন কৰা হৈছে দেওবৰীয়া নাট্যানুষ্ঠান
5: আমাৰ আজিৰ দেওবৰীয়া নাট্যানুষ্ঠানৰ নিবেদন জোন বেলি তৰা আৰু যাদুকৰী খুৰা
6: অলং দলং মৰিছে ৰজা ৰাণী আহিছে বিদায় আমাৰ বৰ
5: ৰচনা আলী হায়দৰৰ প্ৰযোজনা কৌস্তুভমণি শইকীয়াৰ এয়া শুনক আলী হায়দৰ ৰচিত ধাৰাবাহিক নাট

0: निखार। इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: श्रोताসকল, এবার আগবাইছো রামধেনু বুলছবির জুবিন গার্গ আর শ্রেয়া ঘোষালের কণ্ঠর আন এটি গীত।

গীতটি পরিবেশন করা শিশুসকল হল অদিতি পল, পিহু বড়ো, সুদর্শনা রাভা, সফিয়া আর মিশিতা গগৈ। তোমালকলৈ এবার আগবাইছো জয়ন্ত হাজরিকার এটি গীত পরিবেশন করেছে সুদর্শনা রাভায়।

মোৰ নাম আদিত্ৰী পাল। মই হিন্দী কবিতা আবৃত্তি কম। বিনতি কৰতে হে ভগৱান, হম সক বালক হে নাদান। তুমনে সারা জগত বনায়া, তুমনে সূরজ চাঁদ বনায়া। তুমনে তারোঁ কো চমকায়া, তুমনে বাদল কো বরসায়া। তুমনে ফুলো কো মহকায়া, তুমনে পানি পবন বহায়া। তুম জগ কে

ভোগ বেশি বহুজি, মানুহে মানুহক কিনিব খুজি, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি। পুৰণি ইতিহাস দুহাৰিলে ভুল জানো নহ'ব কোৱা।